এবো আকাশবাণী লেন কাসতং ইজরং সেতান্তা সিনেসনা সুসানজাত লাদাখ হুইজুং আজদি শ্রীচংজন বা বিনয় কুমার সাকসেনা লাদাখ সি থংস্টংস কাম্পোগনিকা ডিনচু রানতে সঙ্গলজং জাচেসে থোগা লাসির ইছেন মো মাংফোজি কাস্টলিনজিক তানক শ্রীচংজন বা স্পিতুগু ইংয়ে খরলা সাকেট স্টংপা একার গ্যাপ গ্যা জামিয়ত খান বা ইগু ফে ইউরার গিউতে ছু লেবিন ইয়ত খান বো তোদমেদলা রগুক মাচুগা ই থাংস্টং একা ট্রামস্তে সঙ্গলজাং জাচে জি ছারজি গোজুক স্ট্যান্ডেল জাতেনক ই স্ট্রাকচার দি ছারজি বো ট্রান্সপোর্ট লুস না তেনে সঙ্গনি লো ওর গ্যাথাক নে ফার লা স্কাম্প লুস তে খানে থাংস্টং ছেনমো সঙ্গলজাং জাত অতুপচে জন কাবি জাস্তে সোনাম পাগুন লা সাখা থাংস্টং তো বাদ গেত জাত থুপচে সং ইয়ামপো সে ইয়োগি ছুই স্টের গুন নিউজ পো বোর থুপচে সি রেবানক শ্রীসং জন বাজ ই ছারজি গুন শ্রীলন নরেন্দ্র মোদিস নিস্তং সুমচু সুপা গ্যাগারি সাকিয়াত হেক্টর সায়া নিশুর সারুক জাম ইয়াংস্কিয়ার কল থুপা জাচে শেষমিগুল বোরতে ইয়োৎখান নাং জেন সোলিনজিক তানক এবং সংসংলা শ্রীসং জন বাজ প্রজেক্ট হিম সারোয়ারি নাংলোগা লাদাখ সি গমিল সোসেন আঙা আর্জিং শ্রিং পাগুনলা জিকসোস চোচিস্তং ইগু ফে ডেনচি ময়ূর বো ইয়াংস্কিয়ার শ্রী নাং খ্যংসে চোকসি ছারজি খাকচান মাংপোজি কসুলা জাতেন পেন সজুংয়ে ছি তনচানিস করে লন পো ডক্টর এস জয়শঙ্কর তাং আমেরিকা ছি লন মার্কো রোবিও ইংসকে পারলা দিন রিগালসা নিউ দিল্লি নাঙা পনবো ছিনমোগনিল দানি সসপা সসানক সসপে রিংসলা গোসকিং ইংসকে ইউল ফানু

0: 이보 아가시파니 레인 가서당이 지랑이 세단 드라시네 스나술선자 Ladakh huijung azde shishkyon jonba VK Saxena's Ladakh se yulkhakso se sastongs kampogun sngoljang zache se thoga lasir chenmo mangpoji ka shulinjik tanok during jingshek tamba Ladakh chorje skepje toldan rimpoche choge gongzok se loston sumpe skap skepje rimpoche choga tatguz gangshan ajunjik tanok yang gegartang America niske parla chi tonsan skori lonpoguni sospa soste tonsan sose skorla sungdo zatenok kasata shnasulkun ijipsal zate sanajat Ladakh Ujung as the Shishkun Jonba, Vinay Kumar Saxena's Ladakh Si Tangstong Skampogunika, Dinchu Rante, Smoljang Zachesitoka, Lassir Chenmo, Mangpojik Ashulinjik Tanok, Shishkun Jonba, Spituki Nikola, Sakat Stompa, Ekar, Rigab Gazam Yotkanba, Igupe, Yura Argute, Chu Levin Yotkanbo, Tonmedla Arguk Machuga, E Tangstongika, Tramste, Smoljang Zachesi, Chargi, Guzustanil Zatanok. ई स्ट्रक्चर दि चर्जी बो ट्रांसपोर्ट लुसना तने स्मोनी लो र गेटक ने फरला स्कंपो लुस्ते युतखानी थांस्तोंग छेनमो स्मोलजांग अनजात अनथुपचे जिनो काबि जस्ते सोनम पगुन ला अर्चाखा थांग स्टोनथो बदगेत अनजात थुपचे स थांगयामपो से योगे छुई स्टेरगुन न्योसपो बोर थुपचे से रेवानो श्रीस्क्यों जोनबस ई चर्जी गुन श्रीलोन नरेंद्र मोदी सिंगिस्तोंग सुमचु छुपा ग्यागारी सकेत हेक्टर सायांग इशुर सरुक जम यांस्कियर कोल थुपा जाचिस रिमिगुल बोरते युतखान नांगशिन शुलिंजिक तानोक ইবসং সংলা শিশকিয়ং জনবাস প্রজেক্ট হিম সরোয়ারি নাংলোগা লাদাখ সি গমিউল সোসেনাঙ্গা আরজিং সিং পাগুন জিকসো অচুচিস্তাং ইগুপে দেনচি ময়ুরবো ইয়ানস্কিয়ার লাসির নাঙ্গা খ্যংছে সোসি চারজি খাকছান মাংপোজি কসুলা জাতেন পেন লাদাখ এস্ট্রো উইক নিস্তং জুস্তারুগি জাক জিপে জাগা জাংস্কার পদুমিনাঙ্গা স্কোরিয়ান লাসকুংস্তাং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এস্ট্রো ফিজিক্স ইং ইস্কুয়ে জুংডেলা ডিগ্রিম জিকি টাডিক জাতেনক এরিংসলা স্কারমা তাং Zgyuskar Asose Dapari Demston, Khaspa Asose Sungshat Skarma Zikshestang, Karsilian Se Degrim Snatsok Shek Zigra Apula Zatenok, Zadgwe Skaps Arzonspon Omkar Rajender, SP Rigdin Sangrup, Sana Sose Shtitut Guntang, Laskung Sose Sponbogun Tete, Yultang Chirgeli Skorian Spatang, Mimans Mangpojik Jaldom Skyote Tenok, Itus Arzonspon Sungshat Salenjik Zanskar Yuljons La Arzon Sose Satop Stair Stingni, Yuljons Nanga Chisak Antoki Yerge Shukshant Nyampo Chenyot Kani Skorla Shadazat Tenok, Enatuzla Kong is Korean Laskunstang, Indian Institute of Astrophysics Nguiske Zungdela, each of C degree metallic Zachespo Astoda Zadenjik, Junul Hoptogunis, each of C degree Gunikane, Tongomsi, Shesgia, Ma Sama, Lenchesla, Lapcha Salazateno. During Jingshek Tamba, Ladakh Chorje, Skepje, Totan Rinpoche Chori, Gonzosi, Loston, Sumpe, Skap, Skepje, Rinpoche Chora, Tadguz Ganshan, Junjitanok, Skepje, Totan Rinpoche Chok, Jixton Gubga, Sumchu Surgui, Lenanga, Chantang Lalogi, Durbu Kamilinanga, Stark Stendel, Zampo, Mampojitang Yampo, School Tam Stenpen, Rugunglo, Pedang Nis, Lona Chitang Kong, Jugun Skapunches, and Rinpoche Choris, Skepje, Totan Rinpoche, Scooting, Rugup, Etsula, Mozinza Tenpin, Yang Rinpoche Choris, Kongrang is কুসেনাঙ্গ লাদাখ সে মিমাং স্কুল্লা ছসরিত নিসকে থকস নে জাবস্তক সুমমেত ইজুয়া জাতেস্তিনে নিস্তং ইশুরসাক সুমি মেল জে ছে নিশুর সাবজি ইয়াংনা দ্রিং ইজাগা গংসপার জোস্তেন পেন স্কু শেক সেস্তিং নে খোঙা গেগার ইজুং ইশক্স নে পাতমা বুইশা নে জিংস্তাক সাং ফুলা জাতেন পেন সজুং ই চি তন্তান স্কোরি লন পো ডক্টর এস জয় শঙ্কর তাং আমেরিকে ছি লন মার্কো রুবিও নিসকে পারলা দ্রিং রিয়াল সা নিউ দিল্লি নাঙ্গা আরপন বো ছিন মগনিল দানি সসপা সসতানক সসপেরিংস লা গোসকিং নিসকে ইউল ফানসুনি পারলা রোজডেল মারতান পোজা চিস্তং রিয়াল খাপ নিসকে পারলা ছংডেল শুকসির গু তাং শুংসকিও ব্লাসকা কোনি নাঙ্গা মিক্সালি রোজডেল নিয়াম পোছালা যা ছেসি থাকচাত কুন লেনা জাতেনক ইতু সজুং লন পো ডক্টর এস জয় শঙ্কর ইস গেগার তাং আমেরিকা নিসকে পারলা দ্রিং ই সসপে নাঙ্গা সুংদো শাকানি স্কোর
1: In terms of the political understanding between India and the United States, we have a strategic partnership which emanates from a convergence of national interests in many areas. Yesterday, during the Secretary's call on the Prime Minister, some global and regional issues were discussed, and in our subsequent meeting at the embassy, we took up developments pertaining to West Asia, Middle East, to the Indian subcontinent, and to East Asia. Defense and security cooperation is concerned. 10-year major defense partnership framework agreement was recently renewed. A comprehensive underwater domain awareness roadmap was also signed. We discussed the importance of taking into account the Make in India approach and lessons drawn from recent conflicts while going forward in the defense domain.
0: ngaje thuzmi nasul tangskan nangjin america chilon quad yuli chilon guni sospena ang khak thuse la dang gel sanu deli alebs teno I sospa bu inal de sesing issues taruk ne parla sose jeno kananga gyagar the te america australia tang japan I chilon gun tu sa da che sire wai no I nasul gun nge jarang hangyas la akashwani lene sanchez la pulinjik tain arzong ishing to badge laskun se chhos ne saspoli famika hagos pelchi se degrim ji gitadik jate sonam pagun la spus tak pe shing to badge ja che si thap so se score la shada jate no e degrim ina nga saspol alchi himi chupa chan zgira mangyu tang ule gamyul kun ni eldom sonam par gya lagzam thu ja jate no e tu arzong ishing to badge laskun se pon bachen mo kun jang amo le arzong ishing to badge laskun se pon bo tashi dol ma tang saspol le arzong elda Jong Sildani Shingtok Badget Laskung Si Sponbo Kunzis Angmo Gunis, Sonam Pagunla, Rantoni, Chuli, Pating Tanraksekar Potso, Si Rintang Chani, Shingtok Kun Ladas Ne Piloga Kalte, Yongos Pelchesi, Scarf Yot Kangunis, Korla Shadada Tenok, Tenasoxla, Horticulture Development Officer Le, Doctor Sonam Dawas, Sonam Pagunla, Jungi Charji, Sose, Panto Salinot Kangunis, Korlang Hago, Spelaza Tenok. Le Dairy Sona Sika, Jinda Sumpani, Geni Lopto Gunla, Tusir Gosdom Tangstunte, Boti Debgun, Skarne, Somdik Zachesla, Jaktugi Lazda, Tarigzad in Yotkanbo, Dangtang Tonteno, Lazre Ringsla, Boti Textbook Core Committee, Tuzmigunis, Dang the Ringi, Tustang Stunte, Lopto Gunla, Boti Skadi Klopjong, Salchesi, or Gosdom Tangstunte, Debguninanga, Skarne, Somdik Zateno, E. Core Committee Nanga, Boti Skadi Nanga, Kaspa Guntang, Lopta Sose, Boti Girgan Gun Ejuxed Pinjurok, Yang Lazde Stingjuki Jaga, Dadi Lopchi Tangspon Bogunis, Lazde Tuzmigunla, Siva Pulazateno. Nubre Sumuri Zinda Chungis Pel of Takananga, Yuntan Pandetan Corruption Skip Suspicious Ne, Loptukunla, Michel Lamstan Zaches Degrim Jigi, Tarik Zatenok, Etus Doctor Stanzin Sherabis, Jazom Skiotot Khan, Loptuk, Loptukuni Pamatang, Snase Mimas Kunla, Jatongi Misenanga, Kunlong Zampotan Yampo Chalas Zaches, Loptukunis Rangi, Shmigul Kundanda Dukchukchesla, Spospatan, Simshuk Nyampo, Lopjong Zachesi, Tabsgunis Korla, Shada Zatenok. ITBP North West Frontier Chokes ne Pengong Sue Nyekori Shnasagun Laksmo Zachesi Lazgul Jikshula Zateno E. Standard Lazgul in Anga Shmakmi Skorians Patan Shnase Mimans Zigang Kakatuza Zate Sue Nyekori Shnasagun Shangma Laksmo Zateno During Gagare Kak Sosenanga Commonwealth de Sinjitanok Gujarati Ahmedabad in Anga Commonwealth Stallion Sijakan Delte Sundays on Cycle Degrim and Talik Zatenok Itu Sojungi Stallion Laska Lonpo Mansuk Mandavia Skundron Street Sula to Zatenok Kongis Sungsha Salenjik Nistong Sumchinanga Gagaris Commonwealth Stallion Talik at Zaches in Kani Skola Shada Zatenjik Gagar Yergash Jenny Yuljik in Gurstukjes and Yampu Yampu Gagari Mimaskun comes the transport young Goshesla Shet Salaza
2: गुजरात कॉमनवेल्थ होस्ट करने जा रहा है कॉमनवेल्थ डे को सेलिब्रेट करने के लिए 75th संडे ऑन साइकिल की एडिशन को सेलिब्रेट करने के लिए आज हम सब लोग एकत्रित हुए हैं देश को आगे बढ़ाना है मोदी जी के विकसित भारत के स्वप्न को साकार करना है तो देश के नागरिक को फिट रहना आवश्यक है जो हम फिट होंगे तो सोसाइटी समाज स्वस्थ रहेंगे
0: Pakistani Balochistan in a drink bomb shukshan jigyashes pejas te manyun chonamind ngishur sabji tongstanok yang mangpojiga shmaskyon chakani natsulinok. Ngaji tuzmi natsul tangskan nangshin Balochistan jingcheni Quetta Tongkeri Chaman Patak railway station in Yekorla e bombo yas tenok kabejas te rail tang motor kolo mangpojiga shmaskyon labs tenok churok. IPL cricket in a dang Punjab Kings is Lucknow Super Giants la wicket urdune pham kaltenok during IPL Dansdur News Sanjiktanok Dansdur Tangpobo Daksa Mumbai Indians tang Rajasthan Royals News ke parlar Sanjiktanok yang Dansdur Nispa Daksa Tenjigirting ne pitogo chusot urdun tang phet ne parla Kolkata Knight Riders tang Delhi Capitals News ke parlar Dansdur Sanjiktanok le lunchin kan gyu te ladakh si na chul gun khato chu sot ur gu ni me chu sot ni stans kar ma kham chu nga phi to chu sot khna tang phi to chu sot ur dun tans kar ma chu nga ka sanchez la phul nik tanu mi ma us kunis ladakh si na chul gun facebook youtube tang x kuni kang air news le gyu tang san thup che jote no akashvani leni ta na chul ton ka satang je rang rel cha chan jat